0: ভিতরে ভিতরে মোটো মা মায়া পাকে গোছা ই আখালে কই না কই পাকে ডাকে গোছা
1: ভিতরে ভিতরে মোটো মা মায়া পাকে গোছা ই আখালে কই না কই।